মেয়াদ কামি কুমেরাম শাকু এরাম তিনের কাপড় গুচা সীমাম্বত্রী নিজ মধ্রু চা